0: In 1999, she joined the BJP-led NDA government and served as the Minister of Railways. She presented her first railway budget in the year 2000. In 2001, Mamata quit the NDA to register her protest over the corruption charges leveled against senior NDA ministers in a print magazine expose.
1: আমি মমতা ব্যানার্জি লোকসভা সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি.
0: In 2003, she was back in the NDA fold.

মা মাটি মানুষ বিকেম মমতা ব্যানার্জিজ র্যালিং কল, আ ফ্রেজ শি কয়েন্ড বিফোর দ্য 2009 জেনারেল ইলেকশনস। ওভার দ্য ইয়ার্স, ইন লিউ অফ অ্যান অফিশিয়াল স্লোগান, ইট ওয়াজ দিস র্যালিং কল দ্যাট বিকেম সিনোনিমাস উইথ দ্য টিএমসি অ্যান্ড ইটস ফাউন্ডার। Mamta even wrote a book titled Ma Mati Manush that went on to become a bestseller.

0: মোদি জি কা জিতে
1: আজকে কি খাবেন ঝালমুড়ি না মাছের ঝোল
2: হাউ উইল ইউ সেলিব্রেট
0: ঝালমুড়ি মাছের ঝোল উইথ রসগোল্লা
3: ইউ নো ইউ রিমেম্বার ইউ প্রমিসড মি দ্যাট ইউ উইল কাম টু কাবিনি এন্ড ডু অ্যান ইন্টারভিউ উইথ মি ইউ লাইক গোইং টু দ্য ফরেস্ট
4: দিস ইজ আ ডিক্লারেশন অফ আওয়ার স্টেট দ্যাট টু দ্য এন্টায়ার কান্ট্রি দ্যাট আওয়ার কেরালা ইজ সেকুলার
5: দি বিজয় বঙ্গাল কি জনতা কে বিশেষ করকে মাতৃশক্তি কি
2: ওয়ান ক্লিপ দ্যাট ওয়েন্ট মোস্ট ভাইরাল was the non-interview. Cruz spent some time with him. We have these whistles out for you, and the whistles are for the fact that you got the poll right, which is quite fantastic.
6: We saw you campaigning, ma'am, for the RG Kaur victim's mother as well. You know, that was a telling moment. Do you believe that that incident in some ways was a tipping point?
7: I think that Shiv is not, was not the only incident.
8: Tabhi puran khule তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
9: The front lines of Kargil The fury of Operation Sindhu
10: So many attacks
9: The chaos and cries of disaster zones To fighter jet cockpits And the world's most defining interviews.
10: It's incredible.
9: He has seen history break. Live. Unfiltered. 20,000 hours of live broadcasting.
10: Welcome to Left, Right and Center.
9: Hard facts.
10: War-struck country.
9: Hard questions.
10: In the Ukraine.
9: 30 years of trust.
11: In the Kargil area.
10: North Ukraine.
12: In France. In Italy.
10: At Srinagar.
12: I am Iskandar.
10: Vishnu Shom for NDTV.
9: Vishnu Shom. Only on NDTV.
13: Everybody, Tamil Nadu has just witnessed history from delivering punch dialogues to ruling the world of Tamil cinema to now making policy decisions and becoming the king of Tamil Nadu's power corridors. Talapathy Vijay is the chief minister of Tamil Nadu. But what exactly is the story of Talapathy Vijay's rise to power? We bring you all the optics, the politics, the twists and turns and the real story of Vijay becoming the chief minister of Tamil Nadu.
14: முருகி முழுகிறேன்